0: হবে।
1: তেসরো নম্বর মকস্কো গীত
0: ত্রিশপতি ব্রাহ্মণ কো দুই ভাই চলিয়ে ব্রাহ্মণ অসগর কিয়ালিয়ে ও আহা ব্রাহ্মণ বাবু
1: ইউ বনে কো থ্যাঙ্ক ইউ।
0: তবাই দুই জন দুই ভাই হুনুন্থ্যো তর তবাই ইয়া হামিকা একলে কি না আউনুভো আহু ভন্দা আব এস পছিকো লাইন হুন্থ্যো তবাই আপনো সানো ভাইলাই কাঁ ছোরের আউনুভো আনি ওয়ালে ভন্নুন্ছ আমি চাই তেসপছি সেবকলাই ভন্নুন্ছ ওয়ালে
1: গীত মারফত
0: গীত মারফত
1: কস্তো ভন্নুন্ছ